तुम क्या जानो दिल करता तुमसे कितना प्यार was uit de film आशिक en uit de film हम हो गए आपके is het volgend liedje in het programma Geet om Kilher via Radio SBS gezongen door Kumar Sanu en Elka Yachnikant. De titelsong van de film Hum Ho Gaye Aapke.